0: আজি এটির বিষয় রয়েছে শিশুটির মুন্ড বড় হয়েছে কিন্তু ডাক্তার দুর্যোধন সামল।
1: শ্বাস বা আজমা গোটি ফুসফুসর রোগ যে রোগী শ্বাসনলী প্রদাহ বা ইনফ্লামেসন যোগ ফুলি যাই শ্বাসপথক সংকীর্ণ করে দিয়ে যাফলের শ্বাস প্রশ্বাসের কষ্ট অনুভূত হুয়ে শ্বাস সম্পূর্ণ হয়ে পড়ে না এবং কাশ ধইসই হওয়া বা যাকে আমি কোচ হুইজিং এবং ছাতির চাপি হওয়া পরি অনুভব হুয়ে রোগীঙ্কার বারম্বার এইসব লক্ষণ বা এর কিছু লক্ষণ প্রকাশ পাই থাকে। মুখ্যত আটোপি এবং আলর্জি যোগ এ রোগ হয়ে থাকে। কেতেক ক্ষেত্রে বংশানুক্রমিক বা আনুবংশিক সূত্র ভাবে ইহা হয়ে থাকে। এ ক্ষেত্রে রোগীর শরীর কেতেক সাধারণ পদার্থ যাকে আমি আলর্জেন কোথাও তা বিরুদ্ধে আইজিই বা ইমিউনোগ্লোবুলিন ই আন্টিবডি তৈরি করে। এই প্রকার রোগ সাধারণত পিলা বয়সর হয়ে থাকে এবং রোগীকর নিজের বা পরিবারের একজিমা অজ্ঞাবাত কিংবা আলর্জি জনিত ছিঙ্ক ইত্যাদির ইতিহাস থাকে। অন্যপক্ষে কেতেক ক্ষেত্রে শ্বাসনলীর প্রতিক্রিয়া যোগ মধ্য শ্বাসরোগ হয়ে পড়ে। এবে দেখা কোণ সবু এই রোগক উস্কাইবার সাহায্য করে থাকে। শ্বাসরোগীঙ্কার বিশেষ করে বাহার ফুলর পরাগরেণু ধূলি ধূয়া বিভিন্ন প্রকার ঘাস গছ গুল্ম কিংবা ঘর ভিতরে থাকা পোষা পশুপক্ষী মানকর লোম বা পর ডস্ট মাইটস বেড বগ ইত্যাদিকর সম্পর্কের আসলে শ্বাসকষ্ট প্রকাশিত হয়ে থাকে। পুঁ কেতে প্রকার ঔষধ থন্ডা ফ্লু পরি রোগ রাসায়নিক পদার্থর নির্গত ধূম থন্ডা পবন মেঘুয়া পাগ অতি শুষ্ক পাগ ইত্যাদি মধ্যে এই রোগক প্রকাশিত হবার সাহায্য করে থাকে। আমি এবার আলোচনা করা শ্বাসরোগ নহবা কম করা পড়ে। প্রাথমিক প্রতিষেধক ভাবে রোগী এবং তাঁর পরিবার সদস্য মানে এই রোগ সম্পর্কের বুঝবা আবশ্যক। রোগী তাঁর জীবনচর্যার পরিবর্তন করবে, নিয়মিত সুষম খাদ্য এক্সরসাইজ যোগ প্রাণায়াম করবে, নিজের ওজন বড়া দেবে না, শিশু মানুষ মাতৃস্তন্যপান করাইবে, কারণ শিশু মানুষ মাতৃস্তন্যপান করা যায় সে ক্ষেত্রে আজমা কম দেখা যায়। দ্বিতীয় স্তরের প্রতিষেধক পদক্ষেপ স্বরূপ আলর্জেন ঠারু দূরে রহবা, যেমনি কার্পেট রুমরুমিয়া খেলনা খোলা বহি থাক ধূমপান রাসায়নিক স্প্রে যেমনি বডি স্প্রে ইত্যাদি বা আলর্জিক খাদ্য সবু মশা ধূয়া ইত্যাদি ঠারু নিজকে দূরে রাখা। তৃতীয় স্তরের প্রতিষেধক স্বরূপ নিজের বাসগৃহ চতুপার্শ্ব পরিষ্কার রাখা, সামাজিক স্তরের বায়ু প্রদূষণ রোকা, এইসবগুলিক ফলপ্রদ হয়ে থাকে। রোগীঙ্কর চিকিৎসা পাই শিক্ষিত রেজিষ্ট্রিভুক্ত চিকিৎসকর পরামর্শ সর্বদা আবশ্যক। তবে সাধারণ লোক জাঁয়া হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে আমি সামান্য আলোচনা করা। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে শ্বাসরোগক দুই পর্যায়ে চিকিৎসা করা যাই থাকে। প্রথমটি হল কনস্টিচ্যুশনাল চিকিৎসা, যেউথেকে কি রোগীঙ্কর শারীরিক গঠন মানসিক লক্ষণ তাঁর বিভিন্ন খাদ্য প্রতি আগ্রহ।

0: যে এভাবে কাহকু বি ট্রাস্ট করা উচিত নহে।
1: আপা মোট শ্রোতা বন্ধু মানুষ গোটে কথা কুচি যে আমার শ্রোতা বন্ধু মানে কেবি কাহি কথার পড়বে কাহি বিশ্বাস করবে কি নম্বর দেবে কি কাহ সহ সেয়ার করবে কি কাহ সহ খেল খেলবে নিজ লোক বিষয়ে হি সে বিশ্বাস কলে আমার সাইবর ঠকামী ঠার বি আমি দূরে রহিপার নিজে নিজে হি বিশ্বাস করে।
0: ওকে বহুত বহুত ধন্যবাদ রহিলি নমস্কার।
1: আপা নমস্কার।
0: তো এ দীক্ষা কলাহাণ্ডিরু আও খুব সুন্দর কথা তাঙ্কর আও ভালো কথাটিয়ে সে কহিলে যে যো ঠকেই হোচি কেবে কাহা উপরে ট্রাস্ট করন্তুনি নিজ লোকঙ্ক ছড়া। তো আগকু কে করছন্তি কল চালন্তু দেখি নবা। হ্যালো
2: অশোক পন্ডা মধুপাটনা কটক।
0: কেমতি অছন্তি ভাই?
2: ভালো আছি।
0: আজর টপিক উপরে কোন কহিবে?
2: দেখ দেখ গো মিতনি মুক্তি মণ্ডপে ঝুলন্তি মদন মোহন সুদর্শন দেখিবা পাই কি তারা সলীলা জাত জনতা হুয়ে রে ঠেলা পেলা কন কন নেইছি কলি যুগে অবতারি বিকলাঙ্গ রূপ সেত ভক্তর ধন কেতে মুনি ঋষি ভেদি ন পারন্তি তার গুড় রহস্য ঘন উদ্ধার পাই ভক্তর পরা খাণ্ডব বন দহন তার চরণা বিন্দরে লাখি রহিথাউ সদা ভক্তর প্রাণ মন প্রভু শ্রীজগন্নাথঙ্ক উপরে মোর অগাধ বিশ্বাস তাঙ্কর বিনা নির্দেশরে গছর পত্রটি হলানি যথার্থরে করি করাউ থাকে মুই মবিনু অন্য গতি নাই তাপরে মোর পিতা মাতাঙ্ক উপরে অগাধ বিশ্বাস তাপরে মোর গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু তাঙ্ক উপরে মোর অগাধ বিশ্বাস
0: বহুত বড়িয়া। তো এইমানঙ্ক উপরে আপনা সবুঠু অধিক বিশ্বাস করন্তি?
2: আজ্ঞা।
0: ওকে বহুত বড়িয়া লাগিলা শুনিকি আপনাঙ্ক কথা রহিলি নমস্কার।
2: ধন্যবাদ।
0: তো এথিলে অশোক পণ্ডা মধুপাটনা কটক রু আউ সি যেমতিকি কহিলে দীক্ষা বি সেই কথা কহিলে প্রথমে ভগবান তারপরে বাপা মা আউ আমার অশোক ভাই আড কলে যে আমি গুরু ক নিশ্চয় আমার অগাধ বিশ্বাস রহিবা দরকার সে গুরুঙ্কু বহুত বিশ্বাস করন্তি তো বড়িয়া কথা। তো চলন্তু এই বড়িয়া কথার গোটে বড়িয়া গীত শুনিবা তারপরে পুনি আসি এমতি বড়িয়া বড়িয়া কথা হবা। দিল সে দিল তাক।

0: জগন্নাথ হে মো জগন্নাথ জয় মা তারা। নমস্কার অপা।
1: নমস্কার, কে কহুচন্তি, কোট কহুচন্তি?
0: মু মা সারাঙ্ক ঝঙ্কড় রু সারদা চরণ দাস কহুচি কণ্টাপড়া।
1: কেমতি অছন্তি?
0: মু অপা ভালো আছি।
1: আচ্ছা, আজর টপিক উপরে কোন কইবে? কই তো সারিনি, তথাপি আউথরে পচারিয়া গো চাইবি।
0: আজ্ঞা আজ্ঞা, দেখন্তু মু ঠাকুরঙ্ক পর তো মু বহুত মোর

ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটক দিল সা দিল তক সো চলিছি কিছি কথা কিছি গীত। হ্যাঁ সাথী, বয়সর কৃষ্ণচূড়া জীবনকু রঙ্গিন করিথায়, যাহা আম স্বপ্নকু দেখিবার সাহস মধ্য দেইথায়। ଯେଉଁ ସମୟ କି ଆମକୁ ଆଗକୁ ବଢ଼ିବାର ପ୍ରେରଣା ଦେଇଥାଏ, କିନ୍ତୁ ସାଥୀ ଏହି ରଙ୍ଗ ସଦା ସୁନ୍ଦର ରହିବା ପାଇଁ ଆମକୁ ସଚେତନ ରହିବା ଆବଶ୍ୟକ। ଯୁବାବସ୍ଥା ହେଉଛି ଜୀବନର ସୁବର୍ଣ୍ଣ ସମୟ, ଯେଉଁ ସମୟରେ କି ଆମେ ନିଜକୁ ଗଢ଼ିବା, ନୂଆ କୌଶଳ ଶିଖିବା, ଭବିଷ୍ୟତ ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେବା ଦରକାର। ସମୟ ତ ଅମୂଲ୍ୟ, ଆମେ ଯଦି ଏହାକୁ ଅବହେଳା କରିବା ତାହେଲେ ସମୟ ଆମକୁ ପଛକୁ ନେଇଯିବ। ଆମେ ଯଦି ତାର ଉଚିତ ବ୍ୟବହାର କରିବା ତାହେଲେ ଆମେ ଜୀବନର ଲକ୍ଷ୍ୟସ୍ଥଳରେ ପହଞ୍ଚିପାରିବା।

0: ব্যাক সাথে টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিলসি তলতা বর্তমান শো চালিছি ডাইল ইন লাইভ চ্যাট চ্যাট আও আবার মানে আমার সহিত কানেক্ট হোচন্তি আও শেয়ার করছেন নিজের সেই মজালিয়া মজালিয়া মিঠা স্মৃতি ভরা সেই দুষ্টামি আমার সহিত সহিত কানেক্ট হওয়া পাই ডাইল করন্তু 0671-2303-153 দেখিন ওয়া সাথী আম সহিত বর্তমান কি কোটু জড়ি হেছন্তি তেরে সঙ্গ গুজর যায়। হ্যালো
1: ম্যাডাম নমস্কার।
0: নমস্কার, কি কোথিলে কোড কল করতিলে?
1: রে সময় ফেরিয়া ফেরিয়া মো পিলা দিন। মো মন্টু স্যার কোথিলে, কেন্দ্রাপড়ারু।
0: আজ্ঞা, আপনার স্বাগত।

এই প্রজাতির আলোভেরারু আপনার ইউজ করুবা আলো জেল প্রস্তুত হয়ে থাকে। প্রায় এই প্রজাতির হি আলোভেরা জুস প্রস্তুত হয়ে থাকে, যা আমি কনজ্যুম করলে আমার গট হেলথ ভালো রায়ে সুস্থ রায়ে। তবে আউ গোটে প্রজাতি হচ্ছে আলো আরবোরেসেন্স, এথিরে রহিতায় ভরপুর মাত্রার আন্টি অক্সিডেন্ট, যা কনজ্যুম করলে আম শরীর ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ হয়ে থাকে। এবে সাথে আসুন জানিবা আলোভেরা বা ঘি কুয়ারির কিছু চমৎকারী গুণ বিষয়ে। সেই চমৎকারী গুণ যাহা পাই তাকো কুহা যায় সাইলেন্ট হিলার। আলোভেরা আমো স্কিন পাই গোটে বরদান হিসাবে কাম করি থাকে। নিয়মিত ইউজ করা দ্বারা এ আম স্কিন কু হাইড্রেটেড রাখবার হেল্প করে পারে, ত্বচা কু কোমলতা প্রদান করে থাকে। তবে আপনার অ্যালোভেরার জেল স্কিন রে ইউজ করলে এ সনবর্ন এবং ট্যানিং রু আপনার রক্ষা করবার হেল্প করে পারে।

টোপা টোপা জলবিন্দু মিশি হুয়ে সিন্ধু, সেই জলবিন্দুর পহিলি স্পর্শে এই জীবজগত হয়ে উঠে পল্লবিত, আনন্দিত আল্লাসিত। তরু ঠার তৃণ পর্যন্ত সমস্ত আবশ্যকতা রয়েছে জলরে, নুহে কি? পানি টোপে আমি ডহল বিকল হয়ে যাও, আানি টোপে মিলিগলে আমি লাগে, আনন্দ লাগে, আম তন্টি ওদা হয়ে গেলে আমি।

আছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক সোচালিছি কিছি কথা কিছি গীত ফ্রেন্ডস ব্রেকফাস্ট করিবা যেতিকি ইম্পর্টেন্ট আপন ব্রেকফাস্টে কোন খাউছন্তি সেইটা জানিবা বি সেতিকি ইম্পর্টেন্ট সকালু অধিক মিঠা চা হেলা কি কোনসি তেল ছনা জলখিয়া হেলা বা কোনসি অত্যধিক মিঠা জলখিয়া যেমতি কি জলেবি হেলা কি যেমতি রসগোল্লা হেলা এই সব খাইলে চিনিরে হঠাৎ কি সুগারর মাত্রা বড়ি যাই থাকে যেটা কি শরীর পাই বহুত হি বিপদজনক হই থাকে তেম সবুবেলে চেষ্টা করন্তু ময়দা বদলরে আপনক খাইবারে অটা ব্যবহার করিবাকো অটার রুটি অটার পরোটা বা যে কোনসি স্টফিং বালা পরোটা হেলা যেমতি কি পনির পরাঠা আলু পরাঠা এই সবু মধ্যে আপনক বহুতই ফিল দেইথায় বহুতই ফিল করি দেইথায় আপনক পেটকো তো কিন্তু পরাঠা বনেলা বেলে সেতিরে কম মাত্রারে তেল ইউজ করন্তু আপন চাইলে ঘর তৈরি ঘিও মধ্যে ব্যবহার করি পারিবে কাইকিন ফ্রেন্ডস সুস্থ জলখিয়ার অর্থ হচ্ছে ন্যাচুরাল ফুড মানে প্রাকৃতিক খাদ্য যা আপনার লঞ্জিভিটি বড়িবার সাহায্য করিব মানে আপনার দীর্ঘায়ু করিবার সাহায্য করিব।